আদরণীয় শ্রোতা বৃন্দ, ইউ এটা ছোট মিউজিকাল ব্রেক অথবা ভানু সাংগীতিক বিশ্রাম থিও র এসো সাথসাথ অব আমি আগাড়ি বড়দেছ হাম্রো আজকে হেলথ সেগমেন্ট অন্তর্গত এই সামগ্রী নিরন্তরতা দিনপটি। পায়ল্স এক পীড়াদায়ী রোগ হো যসমা শৌচ গর্দা বিরামীলে অসহনীয় পীড়া ভোগ্ন পর্নে হুন্ছ। পায়ল্সমা মলদ্বার ওরপর ওয়া মলদ্বারক তল্লো ভাগকা নসাহরু সুন্নিন্ছ, যসলে গর্দা শৌচ গর্দা দুখ্নে র জ্বলন হুনে র কহিলেকাহি রগত পনি আউন সক্ছ। পায়ল্সমা মলদ্বারবাট রগত বগ্নে র শৌচ গর্দা কড়া দুখ্নে মাত্র হইন, বস্ন র সুত্ন পনি সমস্যা হুন্ছ। ইয়ো রোগমা গলত খানপানলে সমস্যা র রোগলাই বড়াউন সক্ছ। তেসাইলে পায়ল্সমা খানপানমা বিশেষ ধ্যান দিনু জরুরি হুন্ছ। পায়ল্সকো উপচারকো লাগি ঔষধি সঙ্গেই খানামা পনি বিশেষ ধ্যান দিনুপর্ছ। তেসাইলে যসলাই পায়ল্সকো সমস্যা ছ উসলে কে খানে র কে নখানে ভন্নে থাহা পাউনু জরুরি হুন্ছ। তা আউনুহোস্, পায়ল্সকো সমস্যামা কে খানে এস বিষয়বস্তুমা পহিলা কুরা গরৌ। পায়ল্স ভয়েকালে কব্জিয়ত হুনে খালকা খানেকুরা খানু হুঁদৈন, এসমা ময়দা জন্য পরিকার, মাছা মাসু, অন্ডা, তারেক ভুটেকো মশালেদার খানা, অদুয়া, মরিচ, খুর্সানী, রক্সি, চুরোট আদি খানু হুঁদৈন। এসেই গরিকন মাসু বা প্রশোধিত মাসুমা ফাইবার ইয়ানি কি রেসা কম হুনে ভয়েকো কারণে গর্দাখেরি পাচন প্রক্রিয়ামা সমস্যা হুন পুগ্ছ র কব্জিয়তকো সমস্যা শুরু হুন্ছ। তেসাইলে পায়ল্সকো সমস্যা ভয়েকা ব্যক্তিহরুকো লাগি মাসুকো সেবন নিকে নাই কম গর্নুপর্ছ ভনের পনি ভনিয়েকো ছ। এসেকারি কারণ ভুটেকো তারেকো খানা খাঁদা পাচন প্রক্রিয়ামা সমস্যা হুন্ছ, এস্তা খানা খাঁদা পচ্ন গাহ্রো হুন্ছ। তেসাইলে এস্তা খানা পনি নখানু নাই উচিত হুন্ছ। মাদক পদার্থকো সেবনলে দিশা ঝন সাহ্রো হুনে ভয়েকালে দিশা গর্নে সমস্যামা ঝন বড়ছ অথবা দিশা গর্নে সময়মা ঝন দুখাই বড়ছ। এসেই গরিকন অত্যাধিক মশালা ভয়েকো অমিলো পিরো খানেকুরা খানু হুঁদেন, কিনকি এস্তা খানেকুরালে বিরামীকো দুখাই র জ্বলন হুনে সমস্যালাই বড়াওয়া দিন্ছ। এসেই গরিকন চিয়া, দহি, কফি, কোল্ড ড্রিঙ্ক, পাউডার জন্য খানেকুরালে পনি গর্মি গরাউনে ভয়েকালে কব্জিয়তকো সমস্যা ল্যাউন সক্ছ। अब यो त भयो पायल्सका बिरामीहरूले के नखाने भन्ने कुरा, त अब के खाने भनेर पनि अलिकति ध्यान दिउँ। खानपानले पनि तपाईँ हाम्रो शरीरलाई, तपाईँ हाम्रो स्वास्थ्यलाई निकै नै असर पुर्याउँछ भन्ने कुरा त मैले तपाईँलाई भनिराख्नु पक्कै पनि परेन होइन। सबैभन्दा अगाडि चाहिँ पायल्सका बिरामीहरूले ध्यान दिनुपर्ने कुरा हो सम्पूर्ण अन्न, यानि कि होल ग्रेन भनेर भनिन्छ होइन। अन्नमा प्रशस्त फाइबर पाइन्छ, यसले पाचन प्रणालीलाई राम्रोसँग काम गर्न मद्दत गर्छ र पेटलाई सजिलै सफा गर्छ। त्यसैले पायल्स भएमा ओट्स, ब्राउन राइस, होल गहुँ आदिलाई आहारमा प्रवेश गर्नुपर्छ र दालको सेवन पनि निकै नै फाइदाजनक मानिन्छ। यसै गरिकन फलफुलको कुरा गरौँ, प्रशस्त मात्रामा फलफुलको सेवन गर्नु राम्रो हुन्छ। फलफुलमा केरा, स्याउ, अङ्गुर, तरबुज, नास्पति, जामुन र सुन्तला आदि समावेश गर्नुहोस्। अनि भिटामिन बाहेक यसमा फाइबर पनि हुन्छ जुन पायल्समा फाइदाजनक हुन्छ। यसै गरिकन हरियो सागसब्जीको कुरा गरौँ, अब हरियो सागसब्जीको सेवनले पायल्सको समस्याबाट धेरै हदसम्म राहत मिल्छ। यसमा धेरै प्रकारका एन्टिअक्सिडेन्ट्स हुन्छन्, भिटामिन्स हुन्छन् र लवण हुन्छन् जसले पायल्सको लक्षणलाई कम गर्न मद्दत गर्छ। यसका लागि पालक, बन्दागोबी र ब्रोकोली आदि जस्ता हरियो सागसब्जीको प्रशस्त मात्रामा प्रयोग गर्नु राम्रो हुन्छ। यसै गरिकन प्रशस्त मात्रामा पानी पिउने गर्नुपर्छ। पेटको अधिकांश समस्याको उपचार पानी नै हो। यदि पायल्सबाट पीडित हुनुहुन्छ भने पर्याप्त मात्रामा पानी पिउनुपर्छ। यसो गर्नाले पाचन प्रणाली राम्रोसँग काम गर्न सुरु गर्छ यसले, अनि कब्जियत पनि हुँदैन र पेट सफा गर्न पनि सजिलो हुन्छ। यसै गरिकन सलादको कुरा गरौँ, सलाद भन्ने बित्तिकै स्वास्थ्यको लागि हरेक प्रकारले यो राम्रो हुन्छ भन्ने कुरा त तपाईँलाई थाहा छँदैछ होइन। यसमा चाहिँ थुप्रै प्रकारका चाहिँ काँचो खान मिल्ने खालका तरकारीहरू पर्दछन्, जस्तो कि मुला, गाजर, काँक्रो आदि इत्यादि होइन, जसले खाना पचाउन र कब्जियतको समस्याबाट राहत प्रदान गर्न मद्दत गर्छ। साथै यसमा पानीको मात्रा पनि हुन्छ जुन हाम्रो शरीरको लागि अत्यन्तै आवश्यक पनि छ र एकदमै राम्रो पनि मानिन्छ होइन।